হাকবারে সামলো আগে সুমলা আবছে সামেকমা অঞ্জনা ইয়াকথংরে কুইকলামু জুরে আর ইয়ামু আং খুনে এ কুইকলামু ওয়ে পালাম সামলো খেপসুমাং নিভা তামসুমলো।

আগেব সুমলা অবচ্ছে হাকপারি সামলো সামেপমা আঞ্জনা ইয়াকথুমারে কুইকলামো আলো খারাক আকেব সুমলা অবচ্ছে নুসিচান ইয়াকথুম থিমবে আলো ইংসিবংবা মুকলিপ ইসে জুনচিকপা গাছে মুক্তি আং সুমবং পেমো পেকমা ইতু আলা আনিগি আং তাঁদিক খারাক লিনলাগি সেমু ই নাকতিগে আলা সাফা আং পাঙ্গিন মিন্তো মুদিন থিমবে হেকসিন কন কাঁদক ইংসুবং হিমলো সেমু ই সেবারো